বাঁচাও আর্ট অফ লিভিং কানা মানতান মোদি দো মেন কেদা যে শিশির জো সাথে সন্তুলন বেনাও কাতে জীবন শৈলী হাতাও লাগতিয়া। মন্ত্রী ইরফান আনসারি দো ধনবাদ ঝরিয়া রেনা জামা ডোবা সেটের কাতে জ্যাক বারমি বিজ্ঞান সংকায় রেন স্টেট টোপার রাশিদা নাজ মান মহত এম কাতে স্কুর কেদেয়া। মানতান আনসারি দো নিয়ে অক্তে মেন কেদা যে বারমি বিডৌ রে রাশিদা দো পুনত টোপর বেনাও কাতে নোয়া সাবিত কেদা যে প্রতিভা সুবিধা বেগর হো লাহা আ। কৃষি মন্ত্রী শিল্পী নেহা তির্কি দো প্রাকৃতিক আপদা তে প্রভাবিত ঘরঞ্জ হড়কো তালা রাঁচি রেনা চানহো রে মুআওজা হটিং কেদায়। নিয়ে অক্তে উনি দো লই কেদা যে বিত্তীয় শেরমা 2025-26 রে পনত সরকার হতেতে আঙ্গজ নীতি খোন 152 লাভুক কো তালা 16 লাখ টাকা গড়ো টাকা হটিং কেদায়। কৃষি মন্ত্রী দো বিকাশ অর্জন কল্যাণ কমি নওয়া আয়াম এমো গি প্রতিবদ্ধতা দোহড়া কেদায়। মানতান তির্কি দো চাষা হড়কো আয়মা টিপস এমা কোয়ায়। গ্রামীণ বিকাশ মন্ত্রী দীপিকা পাণ্ডে সিং সন্থাল উত্তনৌ রে আসল ধ্যান এমোগ কানায়। উনি দো হোলা আর তেহেন গোড্ডা রে আয়মা বিকাশ যোজনা ওয়া শিল্প এম রে উনি আধারশিলা দোহ কেদায়। মান সিং দো মেন কেদায় পনত সরকার ঢাঁচাগত সংরচনা আর লক্তিয়ান সুবিধা পাসনাও রে জোর এমোগ কানায়। বিজলি আর দাগ কথা রে প্রদেশ ভাজপা ওয়া চরণবদ্ধ আন্দোলন এদায়। পার্টি লেতাড়তে প্রমণ্ডল ওয়ার প্রদর্শন কাতে লক্তিয়ান সুবিধা বিষয় রে সরকার এসে এদেয়া। পার্টি রে নেতা আর কমিয়ে তাকো সানা মোর্চা রে সরকার বিফল কেদেয়া। পার্টি রেন এদা রে বিজলি আর দাগ লেখান লক্তিয়ান সুবিধা পনত রেন হোড বাংকো জামেদা আর তন্ত্র উদাস গিয়া। 6 মই খন ভাজপা দো পলামু প্রমণ্ডল খন নোয়া চরণবদ্ধ আন্দোলন এতো কেদায়। হোলাগ্রিডি ধনবাদ আর বোকারো রে পার্টি প্রদর্শন নাই। 12 মই হিলো দক্ষিণী ছোটা নাগপুর প্রমণ্ডল রে ভাজপা রেন নেতা আর কমিয়ে সড়ক রেকো উডুঙো আ। কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী দো ঝাড়খণ্ড রে জল জীবন মিশন না সুস্থ রফতার আর যোজনা রে ভ্রষ্টাচার কথা রে পনত সরকার এসে কেদেয়া। উনি দো গ্রিডি রে খবরীয় কো সাওগাপাল মারাও রে দোষা লাগাও কেদায় যে পনত সরকার কমি কসনি কাদেয়া। বিত্তমন্ত্রী দো নোয়া চিঠি তে শিরমন্ত্রী খোন কংগ্রেস চুনাবী ওয়াদা লেখাতে পনত রে 450 টাকা তে গ্যাস সিলিন্ডার আর বাংখান 1200 টাকা সাবসিডি এম লাগি মেতা দিয়া। নতে কংগ্রেস পার্টি ড্যামেজ কন্ট্রোল রে জুটাও আকানায়। মন্ত্রী ইরফান আনসারি সাথে কিছু এটা নেতা তাকো দো বিত্তমন্ত্রী সাঁকো ঝাপা মেনা। আদিবাসী সংগঠন দো সরনা ধর্ম কোড আর ভেগার ভেগার কই ইয়েতে আন্দোলন তেজ লাগি কো ফেসলা আকাদা। নোয়া কথা রে রাঁচি রে হোলা দরবার হুইয়েনা। উনারে মারে মন্ত্রী গীতাশ্রী উরাঁও আর আদিবাসী জন পরিষদ রেন প্রেম সাহি মুন্ডা হো সেলে লেনায়। রাঁচি পুলিশ দো এটা এটা মামলা রে 6 গোটে কুমড়ু সাব আকা কোয়ায়। নগরি থানা ক্ষেত্র রে ফায়ারিং ঘটনা লই কেদায় আর পিয়া কুমড়ু সাব আকা কোয়ায়। উনকু ঠেন খোন হাতিয়ার আর কাতিস জাম আকানা। নতে টাটি সিলুয়ে থানা ক্ষেত্র রে মিটেন গোয় মামলা লই কেদায় আর পুলিশ দো পিয়া অপরাধী সাব কে কোয়ায়। নতে রাঁচি রে উৎপাদ বিভাগ টিম দো অবৈধ আর নকলি পৌর মারাং খো সাব আকাদায়। বিভাগ দো ঠোঠা রেনা পেয়া থানা ক্ষেত্র রে মিতে ছাপামারি কাতে কম সে কম 1000 পেটি অবৈধ পৌর জব্দ আকাদায়। নোয়া মামলা রে মিটেন শরাব তস্কর হকো সাব আকাদিয়া। জামতাড়া রে পুলিশ দো গোয় লুট আর সাইবার ঠগি সাঁতে ভেগার ভেগার কথা রে 5 গোটে অপরাধী সাব আকা কোয়ায়। পুলিশ অধীক্ষক শম্ভু কুমার সিং দো লই কেদায় যে এটা এটা থানা ক্ষেত্র রে গুপ্ত সূচনা লেখাতে ছাপামারি রে নোয়া জিতকর জাম আকানা। হাজারিবাগ রেনা বরকট্টা রে তেহেন এটা এটা সড়ক দুর্ঘটনা রে 12 হড়কিন গোয় এনা আর পেয়া হড়কো বাজাও আকানা। লই এদা কো যে মিটেন অনিয়ন্ত্রিত মালওয়াহা গাড়ি পুলিয়া খোন লাতার নিউ রেনা।
ᱚᱱᱟᱛᱮ ᱪᱟᱞᱚᱠ ᱚᱸᱰᱮᱜᱮ ᱯᱷᱩᱠᱤᱭᱮᱱᱟᱭ ᱢᱤᱫᱴᱮᱱ ᱮᱴᱟᱜ ᱜᱷᱚᱴᱱᱟ ᱨᱮ ᱜᱚᱨᱦᱚᱨ ᱟᱛᱳ ᱨᱮ ᱯᱩᱱᱭᱟ ᱜᱟᱹᱰᱤ ᱴᱚᱠᱠᱚᱨ ᱦᱩᱭᱮᱱᱟ ᱚᱱᱟᱛᱮ ᱢᱤᱫᱴᱮᱱ ᱦᱚᱲ ᱜᱚᱡ ᱮᱱᱟ ᱟᱨ ᱯᱮ ᱦᱚᱲ ᱠᱚ ᱵᱟᱡᱟᱣ ᱮᱱᱟ ᱨᱟᱥᱴᱨᱤᱭᱚ ᱞᱳᱠ ᱟᱫᱟᱞᱚᱛ ᱠᱟᱛᱮ ᱦᱚᱞᱟ ᱜᱚᱴᱟ ᱯᱚᱱᱚᱛ ᱨᱮ ᱟᱭᱢᱟ ᱥᱩᱞᱟᱹ ᱞᱮᱠᱟᱱ ᱠᱟᱛᱷᱟ ᱪᱟᱵᱟᱭᱮᱱᱟ ᱨᱟᱺᱪᱤ ᱨᱮ ᱩᱰᱷᱟᱹᱣ ᱚᱠᱛᱮ ᱡᱷᱟᱲᱠᱷᱚᱸᱰ ᱩᱪᱪᱚ ᱱᱟᱭᱟᱞᱚᱭ ᱨᱮᱱ ᱱᱟᱭᱟᱫᱷᱤᱥ ᱱᱟᱭᱢᱩᱨᱛᱤ ᱥᱩᱡᱤᱛ ᱱᱟᱨᱟᱭᱚᱱ ᱯᱨᱚᱥᱟᱫ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟᱭ ᱩᱱᱤ ᱫᱚ ᱥᱚᱨᱵᱚᱥᱩᱞᱚᱵᱷ ᱱᱟᱭ ᱟᱨ ᱥᱚᱴᱤᱠ ᱚᱱᱩᱥᱚᱱᱫᱷᱟᱱ ᱨᱮ ᱵᱚᱞ ᱮᱢ ᱮᱱᱟᱭ ᱯᱚᱱᱚᱛ ᱨᱮ ᱮᱴᱟᱜ ᱴᱚᱴᱷᱟ ᱨᱮᱦᱚᱸ ᱨᱟᱥᱴᱨᱤᱭᱚ ᱞᱳᱠ ᱟᱫᱟᱞᱚᱛ ᱠᱟᱛᱮ ᱢᱟᱨᱟᱝ ᱨᱟᱥᱤ ᱠᱚ ᱥᱮᱴᱮᱞᱢᱮᱱᱴ ᱠᱮᱫᱟ ᱟᱨ ᱞᱟᱵᱷᱟᱨᱛᱷᱤ ᱩᱥᱟᱹᱨᱟ ᱱᱟᱭ ᱠᱚ ᱧᱟᱢ ᱠᱮᱫᱟ ᱵᱮᱢᱚᱥᱚᱢ ᱫᱟᱜ ᱤᱭᱟᱹᱛᱮ ᱥᱟᱱᱛᱟᱲ ᱯᱟᱨᱜᱟᱱᱟ ᱥᱟᱶᱛᱮ ᱯᱚᱱᱚᱛ ᱵᱷᱳᱨ ᱨᱮᱱ ᱦᱚᱲ ᱱᱟᱦᱟᱜ ᱨᱮ ᱥᱤᱛᱩᱝ ᱛᱮ ᱢᱚᱡᱽ ᱠᱚ ᱟᱹᱭᱠᱟᱹᱣ ᱮᱫᱟ 24 ᱜᱷᱚᱱᱴᱟ ᱚᱠᱛᱮ ᱨᱟᱺᱪᱤ ᱥᱟᱶᱛᱮ ᱟᱭᱢᱟ ᱴᱚᱴᱷᱟ ᱨᱮ ᱵᱮᱥ ᱫᱟᱜ ᱦᱮᱡ ᱮᱱᱟ ᱱᱟᱦᱟᱜ ᱥᱚᱢᱚᱭ ᱨᱮ ᱥᱟᱱᱟᱢ ᱴᱚᱴᱷᱟ ᱨᱮ ᱚᱫᱷᱤᱠᱛᱚᱢ ᱛᱟᱯᱚᱢᱟᱱ 36 ᱰᱤᱜᱨᱤ ᱥᱮᱞᱥᱤᱭᱟᱥ ᱠᱷᱚᱱ ᱠᱚᱢ ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱᱟ ᱢᱚᱥᱚᱢ ᱵᱤᱜᱽᱜᱟᱱ ᱠᱮᱱᱫᱨᱚ ᱞᱮᱠᱟᱛᱮ ᱯᱚᱱᱚᱛ ᱨᱮ ᱟᱭᱢᱟ ᱡᱟᱭᱜᱟ ᱨᱮ 16 ᱢᱟᱹᱦᱤ ᱦᱟᱹᱵᱤᱡ ᱫᱟᱜ ᱦᱮᱡ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱱᱤᱭᱟᱹ ᱥᱚᱢᱚᱭ ᱨᱮ ᱟᱸᱫᱷᱤ ᱚᱞᱟ ᱟᱨ ᱪᱮᱴᱮᱨ ᱦᱚᱸ ᱧᱩᱨ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱥᱤᱨᱟᱹ ᱢᱚᱱᱛᱨᱤ ᱦᱮᱢᱚᱱᱛ ᱥᱚᱨᱮᱱ ᱫᱚ 7 ᱢᱟᱹᱦᱤ ᱦᱤᱞᱳᱜ ᱨᱟᱺᱪᱤ ᱨᱮ ᱠᱟᱹᱴᱤᱡ ᱯᱟᱭᱨᱟᱜᱤᱡ 7 ᱵᱚᱪᱷᱚᱨ ᱨᱮᱱ ᱤᱥᱟᱝ ᱥᱤ ᱥᱟᱶ ᱧᱟᱯᱟᱢ ᱠᱮᱫᱟᱭ ᱥᱤᱨᱟᱹ ᱢᱚᱱᱛᱨᱤ ᱫᱚ ᱮᱠᱮᱱ 7 ᱵᱚᱪᱷᱚᱨ ᱩᱢᱮᱨ ᱨᱮ ᱡᱟᱞᱟᱯᱩᱨᱤ ᱫᱟᱜ ᱨᱮ ᱯᱟᱞᱠ ᱥᱴᱨᱮᱴ ᱯᱟᱭᱨᱟ ᱠᱟᱛᱮ ᱯᱟᱨᱚᱢ ᱮᱱᱟ ᱱᱚᱣᱟ ᱱᱟᱜᱟᱢᱤᱭᱟᱹ ᱩᱯᱞᱚᱵᱫᱷᱤ ᱨᱮ ᱵᱟᱫᱷᱟᱭ ᱟᱨ ᱥᱩᱵᱷᱠᱟᱢᱱᱟ ᱮᱢᱟᱫᱮᱭᱟᱭ ᱥᱤᱨᱟᱹ ᱢᱚᱱᱛᱨᱤ ᱫᱚ ᱩᱱᱤ ᱩᱥᱠᱩᱨ ᱠᱮᱫᱮᱭᱟ ᱟᱨ 5 ᱞᱟᱠᱷ ᱴᱟᱠᱟᱣᱟᱜ ᱪᱮᱠ ᱟᱨ ᱥᱢᱨᱤᱛᱤ ᱪᱤᱱᱦᱟᱹ ᱮᱢᱟᱫᱮᱭᱟᱭ ᱢᱟᱱᱚᱛᱟᱱ ᱥᱚᱨᱮᱱ ᱫᱚ ᱤᱥᱟᱝ ᱨᱮᱱ ᱜᱚ ᱵᱟᱵᱟ ᱟᱨ ᱠᱳᱪ ᱦᱚᱸ ᱢᱟᱱ ᱢᱚᱦᱚᱛ ᱮᱢᱟᱜ ᱠᱚᱣᱟᱭ ᱥᱤᱮᱢ ᱫᱚ ᱢᱮᱱ ᱠᱮᱫᱟ ᱡᱮ ᱯᱚᱱᱚᱛ ᱥᱚᱨᱠᱟᱨ ᱠᱷᱮᱞᱚᱰ ᱯᱨᱚᱛᱤᱵᱷᱟ ᱛᱟᱠᱚ ᱞᱟᱦᱟ ᱠᱚ ᱞᱟᱹᱜᱤᱫ ᱯᱨᱚᱛᱤᱵᱟᱫ ᱢᱮᱱᱟᱭᱟ ᱨᱟᱺᱪᱤ ᱨᱮ ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱ 3 ᱢᱟᱦᱟ ᱵᱟᱝᱞᱟ ᱥᱟᱝᱥᱠᱨᱤᱛᱤᱠ ᱯᱟᱛᱟ ᱦᱚᱸ ᱛᱮᱦᱮᱧ ᱟᱠᱷᱨᱤ ᱫᱤᱱ ᱠᱟᱱᱟ ᱵᱟᱝᱜᱟᱞᱤ ᱭᱩᱣᱟ ᱢᱚᱧᱪ ᱪᱮᱨᱤᱴᱮᱵᱚᱞ ᱴᱨᱟᱥᱴ ᱥᱮᱫ ᱠᱷᱚᱱ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱ ᱱᱚᱣᱟ ᱯᱟᱛᱟ ᱨᱮ ᱯᱟᱨᱚᱢᱯᱟᱨᱤᱠ ᱦᱟᱦᱟᱲᱟ ᱡᱷᱟᱞᱚᱠ ᱧᱮᱞᱚᱜ ᱠᱟᱱᱟ ᱯᱚᱱᱚᱛ ᱜᱚᱢᱠᱮ ᱥᱚᱱᱛᱳᱥ ᱠᱩᱢᱟᱨ ᱜᱟᱝᱣᱟᱨ ᱫᱚ ᱱᱚᱣᱟ ᱯᱟᱛᱟ ᱩᱰᱷᱟᱹᱣ ᱞᱮᱫᱟᱭ ᱨᱟᱺᱪᱤ ᱨᱮᱱ ᱩᱯᱟᱭᱩᱠᱛ ᱢᱚᱧᱡᱩᱱᱟᱛᱷ ᱵᱷᱚᱡᱚᱱᱛᱨᱤ ᱫᱚ ᱯᱨᱚᱥᱟᱥᱚᱱᱤᱠ ᱦᱩᱠᱩᱢ ᱵᱟᱝ ᱟᱸᱡᱚᱢ ᱱᱤᱡᱮ ᱥᱠᱩᱞ ᱵᱤᱨᱩᱫ ᱠᱟᱲᱟ ᱨᱩᱠ ᱟᱠᱟᱫᱟᱭ ᱩᱱᱤ ᱫᱚ ᱥᱠᱩᱞ ᱨᱮᱱ ᱯᱨᱟᱪᱟᱨᱭᱟ ᱟᱨ ᱯᱨᱚᱛᱤᱱᱤᱫᱷᱤ ᱛᱟᱠᱚ ᱥᱟᱶ ᱦᱚᱞᱟ ᱫᱚᱨᱵᱟᱨ ᱠᱟᱛᱮ ᱦᱩᱠᱩᱢ ᱮᱢᱟᱜ ᱠᱚᱣᱟ ᱡᱮ ᱡᱟᱦᱟᱸ ᱥᱠᱩᱞ ᱨᱮ ᱴᱷᱟᱹᱣᱠᱟᱹ ᱟᱠᱟᱱ 10% ᱥᱤᱢᱟ ᱠᱷᱚᱱ ᱰᱷᱮᱨ ᱯᱷᱤᱥ ᱵᱟᱹᱲᱛᱤ ᱟᱠᱟᱫᱟ ᱚᱱᱟ ᱱᱚᱣᱟ ᱥᱚᱛᱨᱚ ᱨᱮ ᱢᱟᱹᱦᱱᱟᱹ ᱯᱷᱤᱥ ᱨᱮ ᱮᱰᱡᱟᱥᱴ ᱢᱟ ᱥᱟᱦᱮᱵᱽᱜᱚᱸᱡᱽ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱠᱨᱤᱥᱤ ᱵᱤᱜᱽᱜᱟᱱ ᱠᱮᱱᱫᱨᱚ ᱨᱮ ᱵᱤᱨᱥᱟ ᱠᱨᱤᱥᱤ ᱵᱤᱥᱥᱚᱵᱤᱫᱽᱫᱟᱞᱚᱭᱟᱜ ᱛᱚᱛᱛᱟᱵᱫᱷᱟᱱ ᱨᱮ ᱵᱳᱭᱜᱟᱱᱤᱠ ᱟᱨ ᱦᱤᱛᱫᱷᱟᱨᱚᱠ ᱛᱟᱠᱚ ᱯᱟᱨᱚᱢ ᱮᱱ ᱫᱤᱱ ᱢᱤᱫᱴᱮᱱ ᱟᱥᱚᱞ ᱫᱚᱨᱵᱟᱨ ᱦᱩᱭ ᱞᱮᱱᱟ ᱱᱤᱭᱟᱹ ᱚᱠᱛᱮ ᱠᱨᱤᱥᱤ ᱵᱤᱠᱟᱥ ᱟᱨ ᱠᱤᱥᱟᱱ ᱠᱟᱞᱭᱟᱱᱟᱜ ᱱᱟᱣᱟ ᱮᱢᱚᱜ ᱨᱮ ᱢᱚᱱᱛᱷᱚᱱ ᱦᱩᱭ ᱮᱱᱟ ᱛᱮᱦᱮᱧ ᱢᱟᱫᱟᱨᱥ ᱰᱮ ᱨᱮ ᱜᱳᱣᱟ ᱫᱩᱞᱟᱹᱲ ᱥᱟᱱᱟᱢ ᱦᱚᱲ ᱠᱚ ᱫᱤᱥᱟᱹ ᱮᱫᱟ ᱠᱮᱱᱫᱨᱤᱭᱚ ᱢᱚᱱᱛᱨᱤ ᱚᱱᱱᱚᱯᱩᱨᱱᱟ ᱫᱮᱵᱤ ᱫᱚ ᱥᱳᱥᱟᱞ ᱢᱤᱰᱤᱭᱟ ᱨᱮ ᱢᱤᱫᱴᱮᱱ ᱵᱷᱤᱰᱤᱭᱳ ᱦᱟᱹᱴᱤᱧ ᱠᱟᱛᱮ ᱢᱮᱱ ᱠᱮᱫᱟ ᱡᱮ ᱜᱚᱜᱚ ᱮᱠᱮᱱ ᱢᱤᱫᱴᱮᱱ ᱥᱟᱵᱟᱫ ᱜᱮ ᱵᱟᱝ ᱵᱤᱪᱠᱚᱢ ᱫᱩᱞᱟᱹᱲ ᱛᱮᱭᱟᱜ ᱥᱚᱝᱥᱠᱟᱨ ᱟᱨ ᱟᱹᱰᱤ ᱢᱟᱨᱟᱝ ᱢᱚᱢᱚᱛᱟ ᱨᱮᱱᱟᱜ ᱥᱚᱨᱩᱯ ᱠᱟᱱᱟ ᱢᱤᱫᱴᱮᱱ ᱜᱚᱜᱚ ᱜᱮ ᱜᱷᱟᱨᱚᱸᱡᱽ ᱥᱟᱶᱛᱟ ᱟᱨ ᱫᱤᱥᱚᱢ ᱨᱮᱱ ᱯᱟᱹᱦᱤᱞ ᱢᱟᱥᱴᱚᱨ ᱠᱟᱱᱟᱭ ᱩᱱᱤᱭᱟᱜ ᱫᱩᱞᱟᱹᱲ ᱟᱨ ᱦᱚᱨ ᱩᱫᱩᱜ ᱛᱮ ᱯᱤᱲᱦᱤ ᱵᱮᱱᱟᱜᱼᱟ ᱠᱮᱱᱫᱨᱚ ᱢᱚᱱᱛᱨᱤ ᱫᱚ ᱢᱟᱫᱟᱨᱥ ᱰᱮ ᱨᱮ ᱥᱟᱱᱟᱢ ᱜᱚᱜᱚ ᱛᱟᱠᱚ ᱡᱚᱦᱟᱨ ᱟᱨ ᱥᱩᱵᱷᱠᱟᱢᱱᱟ ᱮᱢᱟᱜ ᱠᱚᱣᱟᱭ ᱟᱠᱷᱨᱤ ᱨᱮ ᱢᱩᱲᱩᱫ ᱠᱷᱚᱵᱚᱨ ᱢᱟᱨᱟᱝ ᱢᱚᱱᱛᱨᱤᱭᱟᱜ ᱫᱤᱥᱚᱢ ᱥᱟᱱᱟᱢ ᱞᱮᱠᱟᱱᱛᱮ ᱞᱟᱦᱟᱱᱛᱤ ᱞᱟᱹᱜᱤᱫ ᱡᱩᱢᱤᱫ ᱠᱩᱨᱩᱢᱩᱴᱩ ᱨᱮ ᱵᱚᱞ ᱵᱮᱝᱜᱟᱞᱩᱨᱩ ᱨᱮ ᱢᱮᱱ ᱠᱮᱫᱟᱭ ᱯᱚᱨᱭᱟᱵᱚᱨᱚᱱ ᱫᱟᱜ ᱟᱨ ᱵᱤᱡᱽᱞᱤ ᱵᱟᱧᱪᱟᱣ ᱟᱨᱴ ᱚᱯᱷ ᱞᱤᱵᱤᱝ ᱜᱨᱟᱢᱤᱱ ᱵᱤᱠᱟᱥ ᱢᱚᱱᱛᱨᱤ ᱫᱚ ᱜᱳᱰᱰᱟ ᱨᱮ ᱟᱭᱢᱟ ᱥᱚᱲᱚᱠ ᱟᱫᱷᱟᱨ ᱥᱤᱞᱟ ᱫᱚᱦᱚ ᱠᱮᱫᱟᱭ ᱵᱤᱡᱽᱞᱤ ᱫᱟᱜ ᱠᱟᱛᱷᱟᱨᱮ ᱵᱷᱟᱡᱯᱟᱣᱟᱜ ᱪᱚᱨᱚᱱᱵᱚᱫᱽ ᱟᱱᱫᱳᱞᱚᱱ ᱡᱟᱹᱨᱤ ᱡᱟᱢᱛᱟᱲᱟ ᱨᱮ ᱮᱴᱟᱜ ᱮᱴᱟᱜ ᱠᱟᱛᱷᱟᱨᱮ 5 ᱜᱚᱴᱮᱡ ᱠᱩᱢᱲᱩ ᱥᱟᱵ ᱦᱟᱡᱟᱨᱤᱵᱟᱜᱽ ᱨᱮᱱᱟᱜ ᱵᱟᱨᱠᱟᱴᱟ ᱨᱮ 2 ᱥᱚᱲᱚᱠ ᱫᱩᱨᱜᱷᱚᱴᱱᱟ ᱨᱮ 2 ᱦᱚᱲ ᱜᱚᱡ ᱟᱨ ᱯᱚᱱᱚᱛ ᱨᱮ ᱫᱟᱜ ᱫᱤᱱᱟᱹᱢ ᱦᱤᱞᱳᱜ ᱦᱮᱡ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱥᱟᱱᱛᱟᱲ ᱥᱟᱶᱛᱮ ᱜᱚᱴᱟ ᱯᱚᱱᱚᱛ ᱨᱮ ᱥᱤᱛᱩᱝ ᱛᱮ ᱨᱟᱦᱟᱛ